0: খর না না নাম খর বাদ জার বাদ বু
1: ইয়া ইয়া দোনে
0: আ তাপ
1: ছিমিনলা ইয়ান ছিমিনলা সেছে দে
0: ইয়া ওয়া নন কেনতাং খক্তং চসে মাচাদি ছারমা ছরমতুন নন চুকসে দুলচা হে ইয়া কুলিয়া দংশি
1: ইয়া অপু হাজি মাচা শর্বা গ্রৎসা গ্রৎজে রে ইয়ান্তাং না ইয়াম্বু ডুলে দে
0: ওনা ইন বাবা চে ওলাম ইয়া ও শু ইয়া ডোলচিক ওনা লাম থারিসলা মাতাস আতাপে তামলে রে জ্রুম রে সাতেন গারগাস কি পুরে ঝেনছানা থংমার দেমো সরচেন
2: জলপা ডুলছিলে ইমাজ আছে আল্লাহ আতা লাম ভিতলা দে বলছি
3: ইয়া আ লাগুইকা নিস্তে তাসুয়া
4: গোসপাড়ুলছিলে স্পেরা তাং আনখিলেন মাদুপা
1: লে কাকা এন্ডিং ইস স্পেরা চিচিংয়ঞ্চি মাতাং দি রেসেলা ছাচানা ডুলে বান তাসে চাং ফানচামেন লামা চি দু তেন ছাচাসপো দুঙাতাং ইয়ালেন স্কিন রিডাক্স চাচুনা সেবরসে ইয়াদি রাঁচান সোসো সোসো মেন্দো গুনলা তেন দি ব্রাক গুন্না দীর দোয়ানিস করলাম আতেস তাস পাবেন কাতো ছানা রিসের লাই অঞ্চাস পো আতাং দুইন দালসুগং আতাং যুগ সে বাং তাসে গার লে বাসে চৌধনি
4: ওনা ওনা
1: মেনা আপোয়াজি
0: ওয়া ওনা ওনা ওয়া পাচে ওলাম তি দান চোকান আশি পাস দি নিউল পেয়েতা চিসপেরা মাতি দি রিবার প্রাকবার উনলা চাম চে নেয়ামাত শেষ দে বাসে ঢুকতে ইয়া তোস দে আরা প্রাগ ওই ছু ছুমিক পো তু ছুরো নিন ওনা সুই কাম্বা লাপা সেরগা কাছে হট না দে ছুইল দাম পতাং মানা ফান বাদলো
3: ইয়া দাকসা না আতাং গোর তা লোক পিকানা আতেস দেশের গাও নিকাল দোগরি বরে না ছেদ মিরিয়ালা দোগরি খুরে দেশ দিক পানি উনি লাস বাসে সেরগা কাছে ইয়ত পিলা পা কামা নিকা বোর
5: কামা সেরগা খান কাতোস বোরে তাং আতেস চিয়া বোরে থালে
1: ওনা ওনা ও তো কন্তা চিমি নি কামা না সেরগোত পনা
0: চিত গোয়া নো নো রকারকন সেরেনা সর্বমেতা সামসিন শাফশুপ মাংদাইক বেত
1: চামেদে চামেদ
6: জুবাক শিসে ওয়ান অনুপা ব্রাক জাং জাং মাই খেরবা ব্রাব জং মাল তাসি খেরচিক নন আই চু ব্রাক পিকে গিমা লেবানা নোজ গুন লোক শিহে দিল তাসে
4: ইয়া ডিক পাও দিন সোপা গাচা নোর লাচিনচিক
6: ও জু শি নিকুলিয়া সোনশিয়া
7: ওই যু শিখ মজা শিখছিয়াম
5: থাকা দিকা যাক সুসংসুক ওই যু শিদু চিকুরি খেয়েছিয়াম
7: ঠুকছেন বাবু ওই যু শিখো নো পাখুরি খেয়েছিয়াম ওই যু ঠুকছেন মা এত নিয়ে খোদা ঘোরাম নিচোর আজকে সে শুল পেগা কালে খেলে ঠুক না কাতো ঠুক মেন না হাতা লো পিকা এরস লিখতো না থাপাও এনলেন
5: ওই যু শিবু ঠুকছেন না পাই যু যু কুলিয়া সোনশি নিয়ে